0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: চলে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পৃথিবীতে যত জাতি আছে তাদের কিন্তু একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। অবভিয়াসলি বাঙালিও তার মধ্যে ব্যতিক্রম নয়, বাঙালিরও অনেক স্বকীয় বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সব দিক থেকে বাঙালি একটা অনন্য জায়গায় বিচরণ করছে গোটা পৃথিবীতে। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় আছে যেটা কিনা বাঙালি জাতিকে অন্যান্য জাতি থেকে আলাদা করে, সেটা হচ্ছে বেড়ানো। আগে হ্যাঁ হ্যাঁ বেড়ানো। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে বাঙালির বেড়ানো নিয়ে। এই যে ভ্রমণ পিপাসু বাঙালি, এই যে সবসময় বেড়ু বেড়ু ব্যাপারটা লেগেই থাকে বাঙালির মধ্যে, তার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে জানেন। আবার বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই ব্যাপারটা প্রকাশও পায়। তো এই বাঙালির বেড়ানো নিয়ে কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: থেকে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো বাঙালির বেড়ানোর কথা উঠলেই কিন্তু একজন দাদার নাম সবার সামনে চলে আসবে। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত শ্রদ্ধার দীপুদা। কোন দীপুদা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানো নিয়ে। তো যে কথা বলছিলাম, বাঙালির বেড়ানো উঠলেই কিন্তু দীপুদার নাম একদম প্রথমে চলে আসে। তবে এই দীপুদা কিন্তু কোনো মানুষ নয়, জানেন, এমনকি কোনো প্রাণীও নয়। অ্যাকচুয়ালি ইনি হলেন তিনটি জায়গার সমষ্টি। দি অর্থাৎ দীঘা, পু হচ্ছে পুরী, এবং দা হচ্ছে দার্জিলিং। আর বাঙালির এই দীপুদা কিন্তু সবসময় হটকেক, এই আমাদের গোটা বাঙালি জাতির কাছে। তো রেডিও বাংলা নেট ডট কমে এই বাঙালির বেড়ানোকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: kala kala chala chala Esho esho he Krishna raja Esho esho he
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
6: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।

বাঙালি বেড়ানোর জন্য যে কতটা তৎপর, উদগ্রীব এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে তার একটা ইনসিডেন্স এখন আপনাকে বলবো। সুনীল গঙ্গোপাধ্যায় জানেন, যিনি অত্যন্ত বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, তো তিনি একবার গিয়েছিলেন পাহাড়ে। অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলির পায়ের তনায়ও সুই সাহিত্যিক, তো তিনি একবার গিয়েছিলেন পাহাড়ে। অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলির পায়ের তনায়ও সর্ষে ছিল।

গো, তো রেডিও বাংলানে.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানোকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানে.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বেড়ানো কিন্তু শুধুমাত্র শখের জন্য নয়, কখনো কখনো বেড়ানোর মাধ্যমে আপনি রিবর্ন করতে পারেন। এই ব্যাপারটা বলেছিলেন আমাদেরই পাড়ায় এক ভদ্রলোক থাকেন, যিনি বাংলার প্রফেসর। তো তিনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যখনই তিনি ছোট্টখাট্ট একটি ছুটি পান, তিনি একদিনের জন্য ট্যুর করে আসেন। তবে তার বেড়ানোটা কিন্তু একটু অন্যরকম। তিনি ট্রেনে উঠে চলে যান এমন একটি স্টেশনে যেখানে কেউ খুব একটা যায় না, একদম ফাঁকা ফাঁকা সেই স্টেশনে কোনো ক্রমে একটা রাত কাটিয়ে তিনি আবার চলে আসেন। অ্যাকর্ডিং টু হিম, এটা ওনাকে রিবর্ন হতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে বাঙালির বেড়ানোটা কিন্তু একদম রক্তের শিরায় শিরায় ঢুকে রয়েছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা বাঙালির বেড়ানোকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর যে কোনো প্রান্তে, যেটা কিনা যথেষ্ট বেশি করে ট্যুরিস্ট যায়, যেটা অ্যাকচুয়ালি বেশ বড়সড় ট্যুরিস্ট স্পট, সেখানে কিন্তু দুটো জিনিস দেখা যায়। একটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বাঙালির উপস্থিতি এবং বেশ কিছু দোকানে বাংলায় লেখা সাইনবোর্ড। আগে হ্যাঁ, বাংলায় লেখা সাইনবোর্ড স্পেশালি খাবার দাবারের দোকানে, আর এটাই প্রমাণ করে যে বাঙালি বেড়ানোর ব্যাপারে ঠিক কতটা সিদ্ধহস্ত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে, জারি ছিল বাঙালির বেড়ানো নিয়ে। আমাদের বাঙালি জাতির অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেড়ানো। তো বাঙালির বেড়ানোকে নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারব, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না কিন্তু তারা বুঝে যাবে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
12: আমার ভিন দেশি তারা

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কীভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগন্যাল কাজ করে, একটা ডিকোড কাজ করে, কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগন্যাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব, হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আপনারা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে এবং আজও সেভাবেই আড্ডা জমে উঠবে। তো অবশ্যই তার পাশাপাশি একটু হলেও আপনি কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এই এক ঘন্টার শোতে। ঠিক গাছ বলা যাবে না, কিন্তু স্থপতি মাইক টনকিনো আন্না লিউয়ের তৈরি এই 10 ফুট উঁচু গ্যালভানাইজড স্টিলের পাইপে তৈরি স্থাপত্যটি গান শোনায়, সেটা কিন্তু ঠিক। এবং তার নাম সিঙ্গিং রিঙ্গিং ট্রি। ঘাবড়ে গেলেন তো? হ্যাঁ, এই জন্যই প্রথম থেকে ভাবছিলাম বলি আপনাদের যে গাছ নাকি গান শোনায়। তো ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের পেনাইন হিল রেঞ্জে অবস্থিত 2006 সালে তৈরি এই শিল্পকর্মটির বৈশিষ্ট্য কী জানেন? হাওয়া বইতে শুরু করলে সিঙ্গিং রিঙ্গিং ট্রি অপূর্ব সুরমূর্ছনার সৃষ্টি করে। 2007 সালে ভাস্কর্যটি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জাতীয় পুরস্কার অর্জন করে। তাহলে বুঝতেই পারছেন প্রথমেই কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা বলে দিলাম। আরও অনেক আছে, এবার মাথাটা ঘুরবে, সাবধানে সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হবাক হবেন আপনিও। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে রেডিও বাংলানে .com।

তো আজকে গান মুসাফিরের আড্ডায় শুরু করেছিলাম গাছ গান শোনায় দিয়ে, এবং আজ এই আড্ডাতে, এই এক ঘন্টার আড্ডাতে শেষ করব কিন্তু আরেকটা গান শোনানোর ব্যাপার দিয়ে। কিন্তু তার আগে আমরা একটু অন্যদিকে যাই। মানে কখনো এরকম ভেবেছেন যে ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়? শোনেননি তো? আসলে নানা কারণে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত হয় যা দৃষ্টিকটু। তো ক্ষতের দাগ কমাতে সাধারণত ওষুধের দোকান থেকে পয়সা খরচ করে ওভার দ্য কাউন্টার ক্রিম কেনা হয়। অথচ অবাক করার মতো বিষয় হলো আরও একটি সমান কার্যকর উপায় আমাদের হাতেই রয়েছে আর এর জন্য কোনো খরচ করতে লাগে না। আরও অবাক হলেন, তাই তো? এবার বলি আসল ঘটনাটা কি। শুধু দাগযুক্ত জায়গাটিতে একটি দুটি আঙুল দিয়ে দাগের সঙ্গে লম্বভাবে ম্যাসাজ করতে হয় বা ঘষতে হয়। দিনে কয়েকবার দাগের জায়গা ঘষলে বা ম্যাসাজ করলে স্কার টিস্যুর পেছনে থাকা কোলাজেন ফাইবার ভেঙে যায়, ক্ষত অঞ্চল নরম ও নমনীয় হয় এবং অতিরিক্ত কোলাজেন তৈরি রোধ করা যায়। তাই ক্ষত অঞ্চলে রক্ত প্রবাহ বেড়ে গেলে টিস্যু উৎপাদনে সুবিধা হয়। তাই সব মিলে দাগটিকে পুনরায় তৈরি করতে এবং কোলাজেন ফাইবারগুলিকে সঠিকভাবে সারিবদ্ধ হতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু সত্যি, ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়ে যায়। সঙ্গে থাকুন আমার ফিরব আজকের স্পেশাল আড্ডা। অবাক হবেন আপনিও, নিয়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আরও হবেন। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট.কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা, আড্ডা চলছে আজকে গান মুসাফিরে। অবাক হবেন আপনিও আমাদের নিশ্চয়ই একটা ব্যাপার মনে পড়ে যায়। দেখুন, ভাবুন একটুখানি, আর্কিমিডস স্নান করতে গিয়ে তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো এমন ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঘটে। হয়তো কোনো উত্তর নিয়ে দিনরাত ভেবে মেনে নিয়েছেন, সেটি অমীমাংসিতই থেকে যাবে। তারপর বাথরুমে ঢুকে শাওয়ারে ঠান্ডা জলের তলায় দাঁড়াতেই দুম করে উত্তরটা মাথায় চলে এলো। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্ভবত এর ব্যাখ্যা খুঁজে পেয়েছেন এবং কী নাম দিয়েছেন জানেন? শাওয়ার এফেক্ট। তাদের মতে, যখন আমরা কোনো সমস্যা থেকে দূরে সরে যাই এবং বিশেষ করে স্নান করার মতো এমন কোনো কাজ করি যাতে মনঃসংযোগের প্রয়োজন হয় না, তখন কোনো সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি। সাইকোলজি অফ অ্যাসথেটিক্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য আর্টস জার্নালে প্রকাশিত 2022 সালের অন্য এক গবেষণাপত্রে জানানো হয়েছে, স্নান করা বা হাঁটার মতো হালকা কাজ সর্বাধিক সৃজনশীলতা তৈরি করে। আসলে আমরা সৃজনশীল ভাবনা ভাবতে পারি তখন যখন আমাদের মস্তিষ্ক ডোপামিন বা ফিল গুড হরমোন নিঃসরণ করে, সুখ ও আনন্দের অনুভূতি উজ্জীবিত করে, এমন যে কোনো কাজেই ডোপামিন নিঃসৃত হয়। তাই এক্সারসাইজ সহ একটি নিটোল স্নানে ডোপামিনের উচ্ছ্বাস ঘটতে পারে। আর এতেই বাজিমাত, সেরা আইডিয়া কোথায়? না স্নানে, ভাবতে পারেন আপনিও। এবং এটা কিন্তু সত্যি কার্যকরী একটা ব্যাপার, বললাম না, ভাববেন তো অবশ্যই কার্যকরী দিকটাও খুলে যাবে আজকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল আড্ডা, অবাক হবেন আপনিও। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। গান মুসাফিরে অবাক হবেন আপনিও নিয়ে। হাই হিল ওয়েডিং চার্চ, নাম শুনেছেন? আছে মেয়েদের হাই হিল জুতোর মধ্যে দেখতে এই নির্মাণটি যে কাঁচের তৈরি তা বুঝতে অসুবিধে কিন্তু আপনার হবে না। তবে এটা যে আসলে একটি চার্চ বা গির্জা তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা দুষ্কর। তাছাড়া প্রায় 60 ফুট উঁচু স্থাপত্যটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 82.5 ফুট ও 39 ফুট তা ছবি দেখেও চট করে কিন্তু বোঝা মুশকিল। তাইওয়ানের চি আই কাউন্টার বুডাই টাউনশিপের এই চার্চটিকে 2016 সালের জুলাই মাসে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। ওই বছরই এটি বিশ্বের উচ্চতম হাই হিল জুতো আকারের নির্মাণ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। চার্চটি তৈরি করতে 300 টুকরো নীল টিনটেন্ট কাঁচের টুকরো লেগেছে। সংলগ্ন অঞ্চলে বিয়ের ভেন্যু হিসাবে চার্চটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। জুতোর ভেতরে গির্জা, সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষের দিকে, এবং আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, gmat@rateofradiobanglanet.com এ কেমন লাগলো আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12 তাহলে চলুন দেরি না করে আজকের এই আড্ডা শেষ করবো। ওই যে প্রথমে বলেছিলাম না গান শোনার একটা ব্যাপার দিয়ে, জীবনে অনেকেই তো গান গাইতে শুনেছেন, কিন্তু রাস্তা, কোনো রাস্তাকে গান গাইতে শুনেছেন কখনো? হ্যাঁ, শুনতে আজও মনে হলেও কথাটা কিন্তু মিথ্যে নয়। বিশ্বের কিছু দেশের কোনো কোনো রাস্তার একটি নির্দিষ্ট অংশ ধরে গাড়ি চালিয়ে গেলে সুরেলা ধ্বনি শুনতে পাওয়া যায়। রাস্তা গান গায় কথাটি আক্ষরিক অর্থে সত্যি না হলেও রাস্তাগুলি এমনভাবে তৈরি করা যে তাদের সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণে সুরেলা আওয়াজের সৃষ্টি হয়। হ্যাঁ, এদের মিউজিক্যাল রোড বলে। ডেনমার্ক, হাঙ্গেরি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, চীন, ইরান, সান ম্যারিনো, তাইওয়ান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনাও আছে, সঙ্গে আছে ইন্দোনেশিয়া। তো এমন মিউজিক্যাল রোড কিন্তু সেখানে আছে, তবে প্রথম জনপ্রিয় মিউজিক্যাল রোডটি ছিল আমেরিকায়। এক বিখ্যাত গাড়ি কোম্পানি ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার শহরের বাইরে এমন একটি রাস্তা বানায় যার ওপর দিয়ে ঘন্টায় 80 কিমি গতিতে গাড়ি চালালে একটি সুর শোনা যেত। তাই দেরি না করে সেই জায়গাটা মাথায় রাখুন, কিন্তু আপনিও কিন্তু ভাববেন, এবং ভাববেন নয়, শুনতে পাবেন গাড়ি করে চলতে চলতে রাস্তা গান গাইছে। কি গান গাইছে রাস্তা? চলুন আজকের এই শো শেষে একবার শুনে নিই।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্ধ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যেই মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন, কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571212-তে। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে সারে।

সঙ্গীত বা গান এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে তো বটেই, গোটা পৃথিবীকেই নতুনভাবে চিনতে পারি। আমাদের জীবনটাই নতুনভাবে আবিষ্কৃত হয় আমাদের প্রত্যেকের কাছে। আর তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কি না আমাদের প্রাণকেই ঝংকৃত করে তোলে। তার মধ্যে অন্যতম একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জারি হতে চলেছে সেতারের সুর নিয়ে। আগে হ্যাঁ, সেতারের সুরে, সেতারের ঝংকারে এরকম বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে যেগুলো কিনা এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা সেতারকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার। সেতারের নাম সেতার কেন হলো বলুন তো? আর সেতার কথাটাই বা এসছে কোথা থেকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো সেতার যে শব্দটি সেটা কিন্তু এসছে সেহেতার থেকে। আগে হ্যাঁ, সেহেতার এটা একটি পার্সিয়ান শব্দ। এখানে সেহেতার মানে হচ্ছে তিনটি তার। আগে হ্যাঁ, তিন তার। অ্যাকচুয়ালি সেতার যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এর মাত্র তিনটি তারই থাকতো। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভলিউশনের পরে বর্তমান সেতারের চেহারাটা আমরা দেখতে পাই। তো সেতারকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক ঘটনা আছে। সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: সে তার ঠিক কত বছরের পুরনো, মানে কতদিন ধরে রয়েছে সে তার আমাদের সঙ্গে, সেই ব্যাপারটা বলতে গেলে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তার কারণ সে তার অনেকেই মনে করেন যে 700 বছর থেকে 1000 বছরের পুরনো। আগে হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি সে তার যে কোন সময় নির্মিত হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত ডাউটফুল। অনেকেই বলেন যে সে তার 700 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আবার অনেকেই বলেন যে না, ব্যাপারটা তা নয়, আরও 300 বছর আগে, অর্থাৎ 1000 বছর ধরে সে তার আমাদের সঙ্গে রয়েছে। এরকমই অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

সেতার ঠিক কোথা থেকে ইভলভ হয়েছে, মানে কোথা থেকে বর্তমান সেতারের ফর্মটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে সেতার ঠিক কোথা থেকে উদ্ভূত হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রহস্য রয়েছে। অনেকে বলেন যে আমির খসরু প্রথম সেতার তৈরি করেন আর সেটা 1300 শতকে, কিন্তু আবার অনেকে এটাও বলেন যে না, তারও বেশ কিছু বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেতার তৈরি হয়েছিল ত্রিতন্ত্রী বীণা থেকে, যেখানে কি না তিনটে তারই ছিল, আর সেতারের একদম জন্মলগ্নে শুরুর দিকে ছিল তিনটেই তার। সুতরাং অনেকে বলেন যে ওই ত্রিতন্ত্রী বীণারই পরিবর্তিত রূপ হলো সেতার। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতারের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, মানে মাল্টিপল টাইপস। তার মধ্যে তিনটি টাইপ খুব বেশি করে জনপ্রিয়। একটি হলো খরাজ পঞ্চম, যেটিকে বলা হয় রবি শঙ্কর স্টাইলের সেতার। অন্যটি হলো গান্ধার পঞ্চম, যাকে বলা হয় বিলায়ত খান স্টাইল সেতার। আরেকটি হলো সুরবাহার। এই তিনটি টাইপ প্রচণ্ড জনপ্রিয়। তো এই যে গান্ধার পঞ্চম, যার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ বিলায়ত খাঁ, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো বিলায়ত খাঁর জন্মদিনে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা সেতারকে নিয়ে। সুরটা যেন ছড়িয়ে পড়ল চারিদিকে, সেতারের সুরে আজকে আবেশময় হয়ে উঠল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং আজকেও তাই আছে। অনেক কথা আছে, অনেক কিছু বলারও আছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও আছে। অনেক কিছুর মাঝখানে গানটা যেন মনটা ভালো করে দিতে পারে, তাই তো? তাই জন্য বেশ অনেকগুলো গান সাজিয়ে রেখেছি আপনার জন্য আড্ডার মাঝে মাঝে শুনবো গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যখন বাংলায় বা বাংলার কথা বলি তখন আমরা জানি বাংলা মানেই হচ্ছে শস্য শ্যামলা, বাংলা মানেই কুটির শিল্প, বাংলা মানেই নিজেরা নিজেদের শিল্পর প্রতি একটা আলাদাই ইমোশনাল হয়ে পড়ি। আমাদের যে কুটির শিল্প সেটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কথা বলতে হয়, এবং সেই কুটির শিল্পের মধ্যে পাট শিল্পও রয়েছে। আর এখানে শুধুমাত্র বাংলা বলতে আমি কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা বলছি না, আর যদিও বলে থাকি তাহলে পাট শিল্পের কথা যখন উঠলো স্বাধীনতার আগে, অর্থাৎ যদি বলি দেশভাগের আগে, বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রধান শিল্প ছিল পাট শিল্প, এবং বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই ক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের বেশ একটা বৃহত্তম শিল্প হিসাবে পরিচিত ছিল পাট শিল্প।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি, এবং পাট শিল্প শুধুমাত্র পাট শিল্প না, যে কোনো শিল্পের কথাই যদি আমি বলি তাহলে কিন্তু একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে একটা শিল্প শুধুমাত্র ক্রিয়েটিভিটি না, একটা শিল্পের সাথে সাথে কোনো একটা জায়গার কিন্তু বৈশিষ্ট্য এবং ঐতিহ্য এবং সংস্কৃতিও ধরা পড়ে। ঠিক সেই রকম কিন্তু পাট শিল্পের সাথে সাথে বাংলার অনেক ঐতিহ্য, বাংলার অনেক ইতিহাস এবং সংস্কৃতির কথাও ধরা পড়ছে। এবং পাট শুধুমাত্রই যে আমরা কি বলবো ক্রিয়েটিভিটির জন্য ব্যবহার করা হয় তা না, পাট দিয়ে নানান জিনিসপত্র হয় এবং স্টাইলেও কিন্তু এখন পাট ইন বা জুট যেটাকে আমরা বলি, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com.
8: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিওবাংলানিউজ.কম এ আজকে আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি এবং পাটের যে নকশা সেটা খুব সুন্দর হয়। পাটের দড়ি দিয়ে আপনি কিন্তু নিজের পছন্দ মতো জিনিস তৈরি করে আপনার ঘরটাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক সেরকমই একটা যদি জিনিস বানানো যায় যে একটা বাক্সের ওপর পাটের নকশা, এই যে পাটের নকশা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে জোগাড় করতে হবে পাটের দড়ি। আচ্ছা ধরুন আপনার বাড়িতে একটা টিস্যু বক্স বানাতে হবে, কিন্তু টিস্যু বক্সটা এমনি রাখলে ভালো লাগবে না, আর সেই টিস্যু বক্সের মধ্যে যদি একটু অন্য রকমভাবে ক্রিয়েটিভিটি করা যায় মানে পাটের নকশা দিয়ে, তাহলে কিন্তু সেই টিস্যু বক্সটা অন্যভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ টিস্যু পেপার ফুরিয়ে গেলেও কিন্তু সেই বাক্সটা না ফেলে দিয়ে আমরা রেখে দিতে পারি।

পাটের নকশাতো নানানভাবে ইউজ করা যায়, এবং হ্যান্ডক্রাফ্ট যেটা বা হস্তশিল্প সেখানেও কিন্তু পাট শিল্পের বেশ প্রচলন আছে। আমরা জুট ব্যাগ দেখি, আমরা জুটের নানান জিনিসপত্র দেখি, অনেক সময় আমরা খুব সুন্দর ঘর সাজাবার জিনিস দেখি, কিন্তু যেটা বলি এখন কিন্তু স্লিং ব্যাগ, বেল্ট এগুলো ভীষণভাবে ইন। আমরা কিন্তু এই যে জুট কখনো আমাদের স্টাইলে চলে আসবে সেটা কিন্তু খুব একটা ভাবিনি, কিন্তু এখন ভীষণভাবে ফ্যাশনে ইন। তাই জন্য আমার মনে হয় যে এই পাট শিল্প কিন্তু পুরনোর কথাও যেমন বলে, নতুনদেরকেও কিন্তু ভীষণভাবে স্বাগত করছে। রেডিও বাংলা নেই ডট কমে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, এবং কেমন লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর আশার সাথে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন আমরা হই হুল্লা আর তার সঙ্গে পাশাপাশি আমরা হয়তো বিভিন্ন রকমের উৎসবের মধ্যে দিয়ে মেতে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত আমরা খুঁজি, যে মুহূর্তটাই কিন্তু নিজের সঙ্গে একটুখানি সময় কাটানো। আর সেই সময়টাকে যদি আমি নিরিবিলি নাম দিই তাহলে ভুল কিছু নয়, কারণ যে কোনো কঠিন কাজ, যে কোনো সফল কাজ নিঃশব্দেই সম্ভব হয়। তার পরবর্তী যে সাফল্য আসে সেটার মধ্যে কিন্তু উল্লাস থাকে। তো আমাদের এই নিরিবিলি নিয়ে আমাদের এই এক ঘন্টার আজকের এই আড্ডায়, সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে নিরিবিলি দরকার। একটা মানুষ সারা দিন ধরে কাজ করছে, সেই কাজের মাঝে কোনো একটা সময় নিজের জন্য তাকে ভাবতে হয়, আর সেই নিজের জন্য ভাবাটাই কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে আগামীর রসদ। তাই আমাদের প্রত্যেকের নিরিবিলির খোঁজ কিন্তু পেতে হয়তো সারা দিন ধরে কেউ কাজ করছেন, হয়তো দূরে কোথাও গিয়ে পাঁচ ছ দিনের একদম নিশ্চিন্তে নিরালায় তিনি সময় কাটাতে চান, আর সেটাই তার কাছে পরম পাওয়া। সঙ্গে থাকুন আজকের এই নিরিবিলির আড্ডায়, আপনাদের সঙ্গে আর অনেক কিছু বলবো এবং হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলোর মধ্যে আমাদের বারবার ফিরে যাওয়া উচিত। হারিয়ে যাওয়া মুহূর্তের মধ্যে বারবার ফিরে যাওয়া মাথায় রাখবেন। কেন বললাম বলবো বিরতি থেকে ফিরে এসে। এখন গান

ব্যাকটুবে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। শুনছেন গান মুসাফিরে, সঙ্গে আছি আমি সৌভিক। তো হারিয়ে যাওয়া এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদের কিছু মুহূর্তে ফিরিয়ে আনা উচিত সেই জায়গায়। হয়তো আপনি কখনো সিকিম ঘুরতে গেছেন এবং নিঃশব্দে নিরিবিলিতে এমন একটা জায়গা আপনি খুঁজে পেয়েছিলেন যে জায়গায় অনেকগুলো স্মৃতি আপনার জড়িয়ে আছে, অনেকগুলো ইতিহাস, অনেকগুলো মুহূর্ত আপনি সঞ্চয় করেছিলেন এবং সেগুলো হয়তো 10 বছর পরে যখন সেখানে গেছেন সেই সময়টা ভুলতে পারেননি, সেই মুহূর্তটা ভুলতে পারেননি। আমার বক্তব্য এখানেই, বিরতির আগে যেটা বলছিলাম যে হারিয়ে যাওয়া সেই সব জায়গাকে আবারও ফিরিয়ে আনা, আর সেই জায়গায় আবারও গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা, হয়তো সেভাবে হবে না কিন্তু কোথাও একটা সেই গন্ধ বা সেই সুখ এক ঝলক হলেও অনুভব করবেন। হয়তো সেভাবে পাবেন না, হয়তো সেদিনের যে আনন্দ, যে উৎসব, যে নিরিবিলি আপনাকে অনেক বেশি স্বস্তি দিয়েছিল আজ কিন্তু অতটা নয়, কিন্তু তবুও কোথাও একটুখানি স্বস্তি আপনি পাবেন। তাই প্রত্যেকের জীবনে আমাদের নিরিবিলির একটা জায়গা বা আস্তানা খোঁজা খুব দরকার। এমন অনেক মানুষ আছেন জানেন যে হ্যাঁ রে, ও আড্ডা মারতে কোথায় গেল বলতো? এই যে কোথায় গেল বলতো, অনেকেই আছেন যারা সেই জায়গাটা জানেন। আরে জানি ও কোথায় যেতে পারে, যাক একটু ওর ঘুরে আসুক, মনটা ভালো হবে। এই যে কিছু কিছু জায়গা, কেউ হয়তো গঙ্গার পারে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসেন, দূরে গঙ্গার সেই উত্তাল ব্যাপারটা দেখতে ভালোবাসেন, কিংবা কেউ পাহাড়ের একটা কোণে যেখানে সে বছর দশেক আগে গেছিল বা বছর দুয়েক আগে গেছিল, কিংবা পুরীর সমুদ্র সেইখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে অনুভব করেন, অবশ্যই যায়, সেই নিরিবিলিকে খুঁজে পায়। আরও অনেক কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানে কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি? মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন? সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল। আমরা আমাদের জায়গাতেই আছি, শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটারও বড় করে দেখা দিচ্ছে, আদপে তা নয়। আদপে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সবিকা, সঙ্গে আছেন আপনারা। তো প্রত্যেকটা প্রাণীও কিন্তু আত্মরক্ষার জন্য নিরিবিলি খুঁজে, আমাদের ক্ষেত্রেও সেই নিরিবিলিটা খুব কাজ করে। কখন? যখন আমরা হয়তো মনে করি যে কিছু সময় আমাদের চুপ থাকাটা খুব দরকার, তখনই আমরা কিন্তু এই নিজেদেরকে সেভ করার জন্য একটু নিরিবিলির আশ্রয় নিই, সেটাই হচ্ছে সঠিক জায়গা। কারণ সবসময় কথা বলতে নেই, কিছু সময় চুপ থাকতে হয়, আর সেই চুপটাই অনেকগুলো কথার উত্তর দিয়ে দেয়। পূর্ণিমার চাঁদের আলোয় ছাদের যেরকম একটা সুন্দর নিরিবিলির ছবি দেখা যায় বা দেখতে পাওয়া যায়, তো বেশি নিরিবিলি আবার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভয় পাই, আতঙ্কে ভুগি। হয়তো কোনো একটা হরর সিনেমা আমরা দেখলাম রাত্রে বসে, সেখানে হয়তো ঘরের মধ্যে থেকে বাইরে যেতে আমাদের ভয় করছে। মানে আমরা কিন্তু একটা সময় নিরিবিলির পছন্দ করতাম, কিন্তু হট করে সেই দিনের জন্য সেই নিরিবিলিটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, বরং ভয়ের কারণ, আতঙ্কের কারণ। নিরিবিলিরও একটা সময় আছে বা একটা দূরত্ব আছে, এর বেশি হয়ে গেলে বা এর বাইরে চলে গেলে তখন কিন্তু আমাদের অন্যরকমই ভাবতে হয়। তো যাই হোক, নিরিবিলি নিয়ে অনেক কিছুই আরও বাকি আছে, কিন্তু সময় যেহেতু শেষের দিকে বলবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। কয়েকটা গান শুনে নিয়ে চটপট আজকের এই আড্ডা শেষ করবো নিরিবিলির আরেকটা পার্ট দিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। তো দেখতে দেখতে আমাদের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো 4475039657 12 তে অবশ্যই জানান আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আমাদের অবশ্যই ইমেল করুন gm@radiobanglanet.com। ইতিমধ্যেই অনেকে করছেন এবং আমরা আপ্লুত, সত্যিই আনন্দিত। তো যাই হোক, নিরিবিলির আড্ডার একদম শেষ দিকে আমরা যেহেতু সেটা এটা আর একটু এগিয়ে রেখে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের নিরিবিলির প্রয়োজন আছে, এবং এই নিরিবিলিকে পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ নয়। কারণ পজিটিভ দিকই কিন্তু একটা দিগন্ত খুলে দেয়, এবং যে কোনো নিস্তব্ধতা, যে কোনো নিজেকে একটু আড়াল সেভ করে রাখা, এই সব কিছুর নেপথ্যে কিন্তু একটা বড় লড়াই কাজ করে, আর সেটার জন্য আমাদের প্রত্যেকের নিরিবিলি দরকার হয়। হয়তো একটা সময় যখন আন্দোলন হতো, বা একটা সময় যখন স্বদেশী যুগে বা এদিকে, তখন তারা নিরিবিলি থেকে সেই জায়গাগুলোকে বেছে নিত যেখানে তাদের লড়াইয়ের আসল ঘাঁটি তৈরি হয়। তো যাই হোক, আবারও কোথাও না কোথাও এরকম ব্যাপারও হয় যে নিস্তব্ধে নিরিবিলিতেই কিন্তু লেখকদের কলম থেকে উপন্যাস, নানা রকমের গল্প, নানা রকমের কবিতা, এই সব কিছু সৃষ্টির মাধ্যমে বিকশিত হয়ে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের পথ চলা এবং আমরা একটু নিরিবিলির সন্ধান করা। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com এর সঙ্গে। শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আজকের জন্য টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতি কথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙ বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে।

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোটরি আইকন অব দ্য সিস। আর সেই বিশালাকার জাহাজের গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা পপকর্নে গতকালও কথা বলেছি এই প্রমোটরি নিয়ে, কিন্তু এত বড় একটা জাহাজ আর তার বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে বিনোদনের ঠাসা, বিশাল সম্ভার, সবকিছু নিয়ে কথা বলা আমাদের গতকাল শেষ হয়নি। তাই আমাদের আড্ডাটা আজও জারি থাকবে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো আইকন অব দ্য সিস নিয়ে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন।

বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরি আইকন অব দ্য সিস সম্প্রতি তার প্রথম যাত্রা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে। আর সেই প্রমোত্তরির গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আইকন অব দ্য সিস নিয়ে কথা বলছি, এই প্রমোত্তরিটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকাধীন। 2022 সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে শুরু হয় এর তৈরির কাজ। সেখান থেকেই হয়েছে তার ট্রায়াল রান, আর তারপর পরীক্ষামূলকভাবে কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে এই জাহাজটি। 2023 সালের শেষের দিকে আরেকবার ট্রায়াল রান হয়েছে। তারপর 450 জন বিশেষজ্ঞের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরেই জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই জাহাজটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। এমনই বিলাসবহুল জাহাজ এই আইকন অব দ্য সিস, তাকে নিয়ে আরো কথা আমরা জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মূল চক্ষুন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অব দ্য সিজ নিয়ে। সম্প্রতি এই জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেছে, আর এই যে জাহাজটি, এই প্রবর্তনীটি, তার যে যাত্রা পথ সেটা ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের এক একটি সফর করবে এই ক্রুজ শিপটি। আর এখানে রয়েছে বিনোদনের বিশাল সম্ভার, আর তার মধ্যে এই প্রবর্তনীতে রয়েছে থ্রিল আইল্যান্ড নামে বিশালাকার ওয়াটার পার্ক, রয়েছে সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকা, আর সরাসরি যাতে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় সেই জন্য রয়েছে রয়্যাল প্রমেনেড। এছাড়াও রয়েছে দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই প্রবর্তনী। এই প্রবর্তনীর গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরূপ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.com-এ। মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস, যা এতটাই বিশাল আকার যে তার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। সেই বিলাসবহুল প্রমোদতরী নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা প্রমোদতরীটির কথা বলছি, তা এতটাই বিনোদনের ঠাসা যে সেখানে কি নেই, এখানে রয়েছে সামনের দিকে জলপ্রপাত, 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে এই প্রমোদতরীতে। এখানে একাধিক ধরনের কেবিন রয়েছে আর সেখানে বারান্দাও রয়েছে 70%-এরও বেশি ঘরের সামনে। সেখানে দাঁড়িয়ে উপভোগ করা যাবে অন্তহীন সমুদ্রের নীল জলরাশি। আর যাত্রীদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে 50 জন সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানের শোয়ের। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই বৃহত্তম প্রমোদতরী আইকন অব দ্য সিস। তার গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের পর ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে, যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। এতটাই বিশাল আকার এই জাহাজ, আর সেখানে রয়েছে বিনোদনের বিপুল সম্ভার। আর সেই সবকিছু নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে গতকাল আর আজ আমরা এই প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে গল্প করতে করতে একেবারে যাকে বলে নীল আকাশের নিচে, সেই নীল সমুদ্রের মাঝে যেন আমরা ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দ নিয়েই আমরা শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Gila, if water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার।

0: গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণ।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

একটা কথা তো আমরা মাঝে মধ্যেই শুনি যে গল্প হলেও সত্যি, মানে গল্প কিন্তু ব্যাপারটা সত্যি হলেও হতে পারে। কিন্তু আমি যদি বলি ব্যাপারটা অনেকটা এরকমও হতে পারে, গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন কিছু গল্প নিয়ে যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, মানে যেগুলোকে আমরা গল্প হিসেবে ভাবতেই পারি, মনে হতেই পারি এটা আবার কোন দিক থেকে সত্যি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গল্প যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে। আর আপনাকে বলবো, গল্প যখন সত্যি, কিন্তু সেই সমস্ত কথাই আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যদি আপনাকে বলা হয় যে বিশ্ব বিজেতা আলেকজান্ডার দি গ্রেট তিনি ভারতে এসে ভয় পেয়ে গিয়েছিলেন, আপনি মানবেন কি? বলবেন ব্যাপারটা পুরোপুরি গল্প। কিন্তু আমি যদি বলি গল্প যখন সত্যি, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গল্প যখন সত্যি। এরকম একটা অদ্ভুত সিচুয়েশন যখন কিনা গল্পটাই অ্যাকচুয়ালি সত্যি। যেমন ধরুন এই যে আলেকজান্ডার দি গ্রেট 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন, আসার পরে তিনি পাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট অংশ পুরু রাজ্য জয় করেন। তারপরে তিনি যখন সেন্ট্রাল ইন্ডিয়ায় এগোতে যান তখন শুনতে পারেন যে সেখানে নন্দবংশ রাজত্ব করছে, এবং ধননন্দের বিশাল হস্তি বাহিনীর কথা শুনে আলেকজান্ডার এবং তার সৈন্য সামন্ত রীতিমতন ভয় পেয়েই আলটিমেটলি আর এগোননি। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি, শুনতে গল্পের মতো লাগলেও অ্যাকচুয়ালি গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানাইট ডট কম এরকমই কিছু গল্পের কথা আপনার জন্য ওয়েট করবে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে, কিন্তু সবই ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই

দেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যায় তাও বলি না বাংলা মায়ের কোল তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই, সব ভুলে যায় সব।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

একজন ঘুমের ঘোরে শুয়েছিলেন এবং শুয়ে অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন, মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে তিনি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাকে চারপাশে ঘিরে ধরেছেন কিছু জঙ্গলি অসভ্য মানুষজন এবং তাদের পরনে একটি সুতোও নেই, প্রত্যেকে বর্শা হাতে আছে এবং প্রত্যেকের বর্শার মাথায় একটা ফুটো, আর তারা বলছেন যে আমাদের জন্য কাপড় তৈরি করে দাও না হলে তোমাদের নিস্তার নেই। এই পর্যন্ত দেখেই ভদ্রলোকের ঘুমটা ভেঙে গেল এবং তিনি পেয়ে গিয়েছিলেন ক্লু, ওই যে বর্ষার মাথায় ফুটো ছিল সেখান থেকে তিনি সেলাই মেশিনের যে সুই সুতো, অর্থাৎ যেখানে ছুঁচটার মধ্যে সুতো পরিয়ে সেলাই করতে হয়, সেই ব্যাপারটা আবিষ্কার করে ফেললেন। এখন ভাবছেন তো যে ব্যাপারটা পুরোপুরি গল্প, কিন্তু আমি বলছি এক্ষেত্রেও কিন্তু ওই প্রবাদটা খেটে গেছে, গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো শুনতে গল্পের মতন লাগলেও পুরোপুরি সত্যি। তো এরকমই আরও একটি ঘটনা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বীরবল, যার উপস্থিত বুদ্ধিতে তিনি একদম বাজিমাত করে দিতে পারতেন, তাকে আমরা কিন্তু অনেকটা ওই বিদূষক হিসেবেই জানি। কিন্তু আমি যদি বলি তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আপনাকে বলছি, গল্প যখন সত্যি, শুনতে গল্পের মতন লাগলেও অ্যাকচুয়ালি ব্যাপারগুলো পুরোপুরি সত্যি, এরকম ঘটনাও আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আকবরের নয়নের মণি বীরবল। তো এই বীরবল কিন্তু অ্যাকচুয়ালি একজন শুধুমাত্র সভাসদ বা শুধুমাত্র হাস্যরসিক বা বিদূষক ছিলেন না, বীরবল ছিলেন রীতিমতন একজন বীর যোদ্ধা, এবং তার জীবনাবসান হয়েছিল কিন্তু যুদ্ধক্ষেত্রেই। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি, ওই জন্য বলছিলাম না, গল্প যখন সত্যি। তো এরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি যদি আপনাকে বলি যে একজন খুব ছোট বয়স থেকে বক্সিং শিখতেন এবং রীতিমতন কুস্তির আখড়া মাতিয়ে তুলতেন, পরবর্তীকালে তিনি বক্সার কিংবা কুস্তিগির হলেন না, তিনি হয়ে গেলেন একজন বিখ্যাত গায়ক, আপনি ভাববেন পুরোপুরি গল্প, কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি তিনি সত্যি এরকমই করেছিলেন। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী মান্না দে। আবার আমি যদি আপনাকে বলি একজন খুব ছোট বয়সে ফ্রিডম ফাইটার হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, পরবর্তীকালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান হয়ে ওঠেন, শুনতে কেমন একটা গল্পের মতন লাগে না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা সত্যি। তিনি হচ্ছেন সাম্যময় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা চিনি ভানু ব্যানার্জি হিসেবে। তো রেডিও বাংলার .com-এ আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে এরকমই কিছু গল্পের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো পুরোপুরি সত্যি। আর শুনলে মনে হয় একটা কথাই বলতে, গল্প যখন সত্যি। তো এরকমই কথাগুলো জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছেডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং আজকেও তাই আছে। অনেক কথা আছে, অনেক কিছু বলারও আছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও আছে। অনেক কিছুর মাঝখানে গানটা যেন মনটা ভালো করে দিতে পারে, তাই তো? তাই জন্য বেশ অনেকগুলো গান সাজিয়ে রেখেছি আপনার জন্য আড্ডার মাঝে মাঝে শুনবো গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যখন বাংলায় বা বাংলার কথা বলি তখন আমরা জানি বাংলা মানেই হচ্ছে শস্য শ্যামলা, বাংলা মানেই কুটির শিল্প, বাংলা মানেই নিজেরা নিজেদের শিল্পর প্রতি একটা আলাদাই ইমোশনাল হয়ে পড়ি। আমাদের যে কুটির শিল্প সেটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কথা বলতে হয়, এবং সেই কুটির শিল্পের মধ্যে পাট শিল্পও রয়েছে। আর এখানে শুধুমাত্র বাংলা বলতে আমি কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা বলছি না, আর যদিও বলে থাকি তাহলে পাট শিল্পের কথা যখন উঠল স্বাধীনতার আগে, অর্থাৎ যদি বলি দেশভাগের আগে, বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রধান শিল্প ছিল পাট শিল্প, এবং বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই ক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের বেশ একটা বৃহত্তম শিল্প হিসাবে পরিচিত ছিল পাট শিল্প।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি, এবং পাট শিল্প শুধুমাত্র পাট শিল্প না, যে কোনো শিল্পের কথাই যদি আমি বলি তাহলে কিন্তু একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে একটা শিল্প শুধুমাত্র ক্রিয়েটিভিটি না, একটা শিল্পের সাথে সাথে কোনো একটা জায়গার কিন্তু বৈশিষ্ট্য এবং ঐতিহ্য এবং সংস্কৃতিও ধরা পড়ে। ঠিক সেই রকম কিন্তু পাট শিল্পের সাথে সাথে বাংলার অনেক ঐতিহ্য, বাংলার অনেক ইতিহাস এবং সংস্কৃতির কথাও ধরা পড়ছে। এবং পাট শুধুমাত্রই যে আমরা কি বলবো ক্রিয়েটিভিটির জন্য ব্যবহার করা হয় তা না, পাট দিয়ে নানান জিনিসপত্র হয় এবং স্টাইলেও কিন্তু এখন পাট ইন বা জুট যেটাকে আমরা বলি, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot, search Let's
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি এবং পাটের যে নকশা সেটা খুব সুন্দর হয়। পাটের দড়ি দিয়ে আপনি কিন্তু নিজের পছন্দ মতো জিনিস তৈরি করে আপনার ঘরটাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক সেরকমই একটা যদি জিনিস বানানো যায় যে একটা বাক্সের ওপর পাটের নকশা, এই যে পাটের নকশা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে জোগাড় করতে হবে পাটের দড়ি। আচ্ছা ধরুন আপনার বাড়িতে একটা টিস্যু বক্স বানাতে হবে, কিন্তু টিস্যু বক্সটা এমনি রাখলে ভালো লাগবে না, আর সেই টিস্যু বক্সের মধ্যেই যদি একটু অন্য রকমভাবে ক্রিয়েটিভিটি করা যায় মানে পাটের নকশা দিয়ে, তাহলে কিন্তু সেই টিস্যু বক্সটা অন্যভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ টিস্যু পেপার ফুরিয়ে গেলেও কিন্তু সেই বাক্সটা না ফেলে দিয়ে আমরা রেখে দিতে পারি।

0: পাটের নকশা তো নানানভাবে ইউজ করা যায়, এবং হ্যান্ডক্রাফ্ট যেটা বা হস্তশিল্প সেখানেও কিন্তু পাট শিল্পের বেশ প্রচলন আছে। আমরা জুট ব্যাগ দেখি, আমরা জুটের নানান জিনিসপত্র দেখি, অনেক সময় আমরা খুব সুন্দর ঘর সাজাবার জিনিস দেখি, কিন্তু যেটা বলি এখন কিন্তু স্লিং ব্যাগ, বেল্ট এগুলো ভীষণভাবে ইন। আমরা কিন্তু এই যে জুট কখনো আমাদের স্টাইলে চলে আসবে সেটা কিন্তু খুব একটা ভাবিনি, কিন্তু এখন ভীষণভাবে ফ্যাশনে ইন। তাই জন্য আমার মনে হয় যে এই পাট শিল্প কিন্তু পুরনোর কথাও যেমন বলে, নতুনদেরকেও কিন্তু ভীষণভাবে স্বাগত করছে। রেডিও বাংলা নেট ডট কমে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, এবং কেমন লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর আশার সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।
1: বেতাল বেচাললে দিনকাল, ভেবে ভেবে নাচে হাল, তবুও না ছেড়ে হাল, ভাবনা ভুলতে পারছি না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন আমরা হই হুল্লা আর তার সঙ্গে পাশাপাশি আমরা হয়তো বিভিন্ন রকমের উৎসবের মধ্যে দিয়ে মেতে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত আমরা খুঁজি, যে মুহূর্তটাই কিন্তু নিজের সঙ্গে একটুখানি সময় কাটানো। আর সেই সময়টাকে যদি আমি নিরিবিলি নাম দিই তাহলে ভুল কিছু নয়, কারণ যে কোনো কঠিন কাজ, যে কোনো সফল কাজ নিঃশব্দেই সম্ভব হয়, তার পরবর্তী যে সাফল্য আসে সেটার মধ্যে কিন্তু উল্লাস থাকে। তো আমাদের এই নিরিবিলি নিয়ে আমাদের এই এক ঘন্টার আজকের এই আড্ডায়, সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে নিরিবিলি দরকার। একটা মানুষ সারা দিন ধরে কাজ করছে, সেই কাজের মাঝে কোনো একটা সময় নিজের জন্য তাকে ভাবতে হয়, আর সেই নিজের জন্য ভাবাটাই কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে আগামীর রসদ। তাই আমাদের প্রত্যেকের নিরিবিলির খোঁজ কিন্তু পেতে হয়তো সারাদিন ধরে কেউ কাজ করছেন, হয়তো দূরে কোথাও গিয়ে পাঁচ ছ দিনের একদম নিশ্চিন্তে নিরালায় তিনি সময় কাটাতে চান, আর সেটাই তার কাছে পরম পাওয়া। সঙ্গে থাকুন আজকের এই নিরিবিলির আড্ডায়, আপনাদের সঙ্গে আর অনেক কিছু বলবো এবং হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলোর মধ্যে আমাদের বারবার ফিরে যাওয়া উচিত, হারিয়ে যাওয়া মুহূর্তের মধ্যে বারবার ফিরে যাওয়া মাথায় রাখবেন। কেন বললাম বলবো বিরতি থেকে ফিরে এসে। এখন গান

ব্যাকটুবে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। শুনছেন গান মুসাফিরে, সঙ্গে আছি আমি সৌভিক। তো হারিয়ে যাওয়া এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদের কিছু মুহূর্তে ফিরিয়ে আনা উচিত সেই জায়গায়। হয়তো আপনি কখনো সিকিম ঘুরতে গেছেন এবং নিঃশব্দে নিরিবিলিতে এমন একটা জায়গা আপনি খুঁজে পেয়েছিলেন যে জায়গায় অনেকগুলো স্মৃতি আপনার জড়িয়ে আছে, অনেকগুলো ইতিহাস, অনেকগুলো মুহূর্ত আপনি সঞ্চয় করেছিলেন এবং সেগুলো হয়তো 10 বছর পরে যখন সেখানে গেছেন সেই সময়টা ভুলতে পারেননি, সেই মুহূর্তটা ভুলতে পারেননি। আমার বক্তব্য এখানেই, বিরতির আগে যেটা বলছিলাম যে হারিয়ে যাওয়া সেই সব জায়গাকে আবারও ফিরিয়ে আনা আর সেই জায়গায় আবারও গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা। হয়তো সেভাবে হবে না, কিন্তু কোথাও একটা সেই গন্ধ বা সেই সুখ এক ঝলক হলেও অনুভব করবেন। হয়তো সেভাবে পাবেন না, হয়তো সেদিনের যে আনন্দ, যে উৎসব, যে নিরিবিলি আপনাকে অনেক বেশি স্বস্তি দিয়েছিল, আজ কিন্তু অতটা নয়। কিন্তু তবুও কোথাও একটুখানি স্বস্তি আপনি পাবেন। তাই প্রত্যেকের জীবনে আমাদের নিরিবিলির একটা জায়গা বা আস্তানা খোঁজা খুব দরকার। এমন অনেক মানুষ আছেন জানেন যে হ্যাঁ রে, ও আড্ডা মারতে কোথায় গেল বলতো? এই যে কোথায় গেল বলতো, অনেকেই আছেন যারা সেই জায়গাটা জানেন। আরে জানি ও কোথায় যেতে পারে, যাক একটু ওর ঘুরে আসুক, মনটা ভালো হবে। এই যে কিছু কিছু জায়গা, কেউ হয়তো গঙ্গার পারে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসেন, দূরে গঙ্গার সেই উত্তাল ব্যাপারটা দেখতে ভালোবাসেন, কিংবা কেউ পাহাড়ের একটা কোণে যেখানে সে বছর দশেক আগে গেছিল বা বছর দুয়েক আগেও গেছিল, কিংবা পুরীর সমুদ্র সেইখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে অনুভব করেন, অবশ্যই যায়, সেই নিরিবিলিকে খুঁজে পায়। আরও অনেক কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি, সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানেই কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটারও বড় করে দেখা দিচ্ছে, আদপে তা নয়। আদপে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সবিকা, সঙ্গে আছেন আপনারা। তো প্রত্যেকটা প্রাণীও কিন্তু আত্মরক্ষার জন্য নিরিবিলি খুঁজে, আমাদের ক্ষেত্রেও সেই নিরিবিলিটা খুব কাজ করে। কখন? যখন আমরা হয়তো মনে করি যে কিছু সময় আমাদের চুপ থাকাটা খুব দরকার, তখনই আমরা কিন্তু এই নিজেদেরকে সেভ করার জন্য একটু নিরিবিলির আশ্রয় নিই, সেটাই হচ্ছে সঠিক জায়গা। কারণ সবসময় কথা বলতে নেই, কিছু সময় চুপ থাকতে হয়, আর সেই চুপটাই অনেকগুলো কথার উত্তর দিয়ে দেয়। পূর্ণিমার চাঁদের আলোয় ছাদের যেরকম একটা সুন্দর নিরিবিলির ছবি দেখা যায় বা দেখতে পাওয়া যায়, তো বেশি নিরিবিলি আবার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভয় পাই, আতঙ্কে ভুগি, হয়তো কোনো একটা হরর সিনেমা আমরা দেখলাম রাত্রে বসে, সেখানে হয়তো ঘরের মধ্যে থেকে বাইরে যেতে আমাদের ভয় করছে। মানে আমরা কিন্তু একটা সময় নিরিবিলির পছন্দ করতাম, কিন্তু হট করে সেই দিনের জন্য সেই নিরিবিলিটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, বরং ভয়ের কারণ, আতঙ্কের কারণ। নিরিবিলিরও একটা সময় আছে বা একটা দূরত্ব আছে, এর বেশি হয়ে গেলে বা এর বাইরে চলে গেলে তখন কিন্তু আমাদের অন্যরকমই ভাবতে হয়। তো যাই হোক, নিরিবিলি নিয়ে অনেক কিছুই আরও বাকি আছে, কিন্তু সময় যেহেতু শেষের দিকে বলবো, সঙ্গে থাকুন, উত্থাও চাবেন না, কয়েকটা গান শুনে নিয়ে চটপট আজকের এই আড্ডা শেষ করব নিরিবিলির আরেকটা পার্ট দিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। তো দেখতে দেখতে আমাদের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো 4474-3906-5712 তে অবশ্যই জানান আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আমাদের অবশ্যই ইমেল করুন gm@radiobanglanet.com। ইতিমধ্যেই অনেকে করছেন এবং আমরা আপ্লুত, সত্যি আনন্দিত। তো যাই হোক, নিরিবিলির আড্ডার একদম শেষ দিকে আমরা যেহেতু সেটা এটা আর একটু এগিয়ে রেখে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের নিরিবিলির প্রয়োজন আছে, এবং এই নিরিবিলিকে পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ নয়। কারণ পজিটিভ দিকই কিন্তু একটা দিগন্ত খুলে দেয়, এবং যে কোনো নিস্তব্ধতা, যে কোনো নিজেকে একটু আড়াল সেভ করে রাখা, এই সব কিছুর নেপথ্যে কিন্তু একটা বড় লড়াই কাজ করে, আর সেটার জন্য আমাদের প্রত্যেকের নিরিবিলি দরকার হয়। হয়তো একটা সময় যখন আন্দোলন হতো, বা একটা সময় যখন স্বদেশী যুগে বা এদিকে, তখন তারা নিরিবিলি থেকে সেই জায়গাগুলোকে বেছে নিত যেখানে তাদের লড়াইয়ের আসল ঘাঁটি তৈরি হয়। তো যাই হোক, আবারও কোথাও না কোথাও এরকম ব্যাপারও হয় যে নিস্তব্ধে নিরিবিলিতেই কিন্তু লেখকদের কলম থেকে উপন্যাস, নানা রকমের গল্প, নানা রকমের কবিতা, এই সব কিছু সৃষ্টির মাধ্যমে বিকশিত হয়ে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের পথ চলা, এবং আমরা একটু নিরিবিলির সন্ধান করা। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com-এর সঙ্গে। শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আজকের জন্য টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসছি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44 7503 9657 12। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে।

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস। আর সেই বিশালাকার জাহাজের গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা পপকর্নে গতকালও কথা বলেছি এই প্রমোদতরী নিয়ে, কিন্তু এত বড় একটা জাহাজ আর তার বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে বিনোদনের ঠাসা, বিশাল সম্ভার, সবকিছু নিয়ে কথা বলা আমাদের গতকাল শেষ হয়নি। তাই আমাদের আড্ডাটা আজও জারি থাকবে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো আইকন অব দ্য সিস নিয়ে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরি আইকন অব দ্য সিস সম্প্রতি তার প্রথম যাত্রা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে। আর সেই প্রমোত্তরির গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আইকন অব দ্য সিস নিয়ে কথা বলছি, এই প্রমোত্তরিটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকাধীন। 2022 সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে শুরু হয় এর তৈরির কাজ। সেখান থেকেই হয়েছে তার ট্রায়াল রান, আর তারপর পরীক্ষামূলকভাবে কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে এই জাহাজটি। 2023 সালের শেষের দিকে আরেকবার ট্রায়াল রান হয়েছে। তারপর 450 জন বিশেষজ্ঞের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই জাহাজটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। এমনই বিলাসবহুল জাহাজ এই আইকন অব দ্য সিস, তাকে নিয়ে আরো কথা আমরা জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল চক্ষুন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরি আইকন অব দ্য সিজ নিয়ে। সম্প্রতি এই জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেছে, আর এই যে জাহাজটি, এই প্রমোদতরিটি, তার যে যাত্রা পথ সেটা ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের এক একটি সফর করবে এই ক্রুজ শিপটি। আর এখানে রয়েছে বিনোদনের বিশাল সম্ভার, আর তার মধ্যে এই প্রমোদতরিতে রয়েছে থ্রিল আইল্যান্ড নামে বিশালাকার ওয়াটার পার্ক, রয়েছে সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকা, আর সরাসরি যাতে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় সেই জন্য রয়েছে রয়্যাল প্রমেনেড। এছাড়াও রয়েছে দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই প্রমোদতরি। এই প্রমোদতরির গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস, যা এতটাই বিশাল আকার যে তার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। সেই বিলাসবহুল প্রমোদতরী নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা প্রমোদতরীটির কথা বলছি, তা এতটাই বিনোদনের ঠাসা যে সেখানে কি নেই, এখানে রয়েছে সামনের দিকে জলপ্রপাত, 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে এই প্রমোদতরীতে। এখানে একাধিক ধরনের কেবিন রয়েছে আর সেখানে বারান্দাও রয়েছে 70%-এরও বেশি ঘরের সামনে। সেখানে দাঁড়িয়ে উপভোগ করা যাবে অন্তহীন সমুদ্রের নীল জলরাশি। আর যাত্রীদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে 50 জন সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানের শোয়ের। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই বৃহত্তম প্রমোদতরী আইকন অব দ্য সিস। তার গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের পর ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অফ দ্য সিস নিয়ে, যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। এতটাই বিশাল আকার এই জাহাজ, আর সেখানে রয়েছে বিনোদনের বিপুল সম্ভার। আর সেই সবকিছু নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে গতকাল আর আজ আমরা এই প্রবর্তনী আইকন অফ দ্য সিস নিয়ে গল্প করতে করতে একেবারে যাকে বলে নীল আকাশের নিচে, সেই নীল সমুদ্রের মাঝে যেন আমরা ভেসে যাচ্ছিলাম। আর সেই আনন্দ নিয়েই আমরা শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

একটা কথা তো আমরা মাঝে মধ্যেই শুনি যে গল্প হলেও সত্যি, মানে গল্প কিন্তু ব্যাপারটা সত্যি হলেও হতে পারে। কিন্তু আমি যদি বলি ব্যাপারটা অনেকটা এরকমও হতে পারে, গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানের ডটকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন কিছু গল্প নিয়ে যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, মানে যেগুলোকে আমরা গল্প হিসেবে ভাবতেই পারি, মনে হতেই পারি এটা আবার কোন দিক থেকে সত্যি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গল্প যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে। আর আপনাকে বলবো, গল্প যখন সত্যি, কিন্তু সেই সমস্ত কথাই আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যদি আপনাকে বলা হয় যে বিশ্ব বিজেতা আলেকজান্ডার দি গ্রেট তিনি ভারতে এসে ভয় পেয়ে গিয়েছিলেন, আপনি মানবেন কি? বলবেন ব্যাপারটা পুরোপুরি গল্প। কিন্তু আমি যদি বলি গল্প যখন সত্যি, তো রেডিও বাংলা .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গল্প যখন সত্যি। এরকম একটা অদ্ভুত সিচুয়েশন যখন কিনা গল্পটাই অ্যাকচুয়ালি সত্যি। যেমন ধরুন এই যে আলেকজান্ডার দি গ্রেট 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন, আসার পরে তিনি পাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট অংশ পুরু রাজ্য জয় করেন। তারপরে তিনি যখন সেন্ট্রাল ইন্ডিয়ায় এগোতে যান, তখন শুনতে পারেন যে সেখানে নন্দবংশ রাজত্ব করছে, এবং ধননন্দের বিশাল হস্তি বাহিনীর কথা শুনে আলেকজান্ডার এবং তার সৈন্য সামন্ত রীতিমতন ভয় পেয়েই আলটিমেটলি আর এগোননি। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি, শুনতে গল্পের মতো লাগলেও অ্যাকচুয়ালি গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানাই .com এরকমই কিছু গল্পের কথা আপনার জন্য ওয়েট করবে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে, কিন্তু সবই ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র radiobanglanet.com এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।

একজন ঘুমের ঘোরে শুয়েছিলেন এবং শুয়ে অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন, মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে তিনি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাকে চারপাশে ঘিরে ধরেছেন কিছু জঙ্গলি অসভ্য মানুষজন এবং তাদের পরনে একটি সুতোও নেই, প্রত্যেকে বর্শা হাতে আছে এবং প্রত্যেকের বর্শার মাথায় একটা ফুটো, আর তারা বলছেন যে আমাদের জন্য কাপড় তৈরি করে দাও না হলে তোমাদের নিস্তার নেই। এই পর্যন্ত দেখেই ভদ্রলোকের ঘুমটা ভেঙে গেল এবং তিনি পেয়ে গিয়েছিলেন ক্লু, ওই যে বর্ষার মাথায় ফুটো ছিল সেখান থেকে তিনি সেলাই মেশিনের যে সুই সুতো, অর্থাৎ যেখানে পেয়ে গিয়েছিলেন ক্লু ওই যে বর্ষার মাথায় ফুটো ছিল সেখান থেকে তিনি সেলাই মেশিনের যে সুই

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বীরবল, যার উপস্থিত বুদ্ধিতে তিনি একদম বাজিমাত করে দিতে পারতেন, তাকে আমরা কিন্তু অনেকটা ওই বিদূষক হিসেবেই জানি। কিন্তু আমি যদি বলি তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আপনাকে বলছি, গল্প যখন সত্যি, শুনতে গল্পের মতন লাগলেও অ্যাকচুয়ালি ব্যাপারগুলো পুরোপুরি সত্যি, এরকম ঘটনাও আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আকবরের নয়নের মণি বীরবল। তো এই বীরবল কিন্তু অ্যাকচুয়ালি একজন শুধুমাত্র সভাসদ বা শুধুমাত্র হাস্যরসিক বা বিদূষক ছিলেন না, বীরবল ছিলেন রীতিমতন একজন বীর যোদ্ধা, এবং তার জীবনাবসান হয়েছিল কিন্তু যুদ্ধক্ষেত্রেই। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি, ওই জন্য বলছিলাম না, গল্প যখন সত্যি। তো এরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি যদি আপনাকে বলি যে একজন খুব ছোট বয়স থেকে বক্সিং শিখতেন এবং রীতিমতন কুস্তির আখড়া মাতিয়ে তুলতেন, পরবর্তীকালে তিনি বক্সার কিংবা কুস্তিগির হলেন না, তিনি হয়ে গেলেন একজন বিখ্যাত গায়ক, আপনি ভাববেন পুরোপুরি গল্প, কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি তিনি সত্যি এরকমই করেছিলেন। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী মান্না দে। আবার আমি যদি আপনাকে বলি একজন খুব ছোট বয়সে ফ্রিডম ফাইটার হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, পরবর্তীকালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান হয়ে ওঠেন, শুনতে কেমন একটা গল্পের মতন লাগে না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা সত্যি। তিনি হচ্ছেন সাম্যময় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা চিনি ভানু ব্যানার্জি হিসেবে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু গল্পের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো পুরোপুরি সত্যি। আর শুনলে মনে হয় একটা কথাই বলতে, গল্প যখন সত্যি। তো এরকমই কথাগুলো জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglalink.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং আজকেও তাই আছে। অনেক কথা আছে, অনেক কিছু বলারও আছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও আছে। অনেক কিছুর মাঝখানে গানটা যেন মনটা ভালো করে দিতে পারে, তাই তো? তাই জন্য বেশ অনেকগুলো গান সাজিয়ে রেখেছি আপনার জন্য আড্ডার মাঝে মাঝে শুনবো গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আমরা যখন বাংলায় বা বাংলার কথা বলি, তখন আমরা জানি বাংলা মানেই হচ্ছে শস্য শ্যামলা, বাংলা মানেই কুটির শিল্প, বাংলা মানেই নিজেরা নিজেদের শিল্পর প্রতি একটা আলাদাই ইমোশনাল হয়ে পড়ি। আমাদের যে কুটির শিল্প সেটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কথা বলতে হয়, এবং সেই কুটির শিল্পের মধ্যে পাট শিল্পও রয়েছে। আর এখানে শুধুমাত্র বাংলা বলতে আমি কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা বলছি না, আর যদিও বলে থাকি তাহলে পাট শিল্পের কথা যখন উঠল স্বাধীনতার আগে, অর্থাৎ যদি বলি দেশভাগের আগে, বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রধান শিল্প ছিল পাট শিল্প। এবং বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই ক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের বেশ একটা বৃহত্তম শিল্প হিসাবে পরিচিত ছিল পাট শিল্প।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি, এবং পাট শিল্প শুধুমাত্র পাট শিল্প না, যে কোনো শিল্পের কথাই যদি আমি বলি তাহলে কিন্তু একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে একটা শিল্প শুধুমাত্র ক্রিয়েটিভিটি না, একটা শিল্পের সাথে সাথে কোনো একটা জায়গার কিন্তু বৈশিষ্ট্য এবং ঐতিহ্য এবং সংস্কৃতিও ধরা পড়ে। ঠিক সেই রকম কিন্তু পাট শিল্পের সাথে সাথে বাংলার অনেক ঐতিহ্য, বাংলার অনেক ইতিহাস এবং সংস্কৃতির কথাও ধরা পড়ছে। এবং পাট শুধুমাত্রই যে আমরা কি বলবো ক্রিয়েটিভিটির জন্য ব্যবহার করা হয় তা না, পাট দিয়ে নানান জিনিসপত্র হয় এবং স্টাইলেও কিন্তু এখন পাট ইন বা জুট যেটাকে আমরা বলি, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com-এ আজকে আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি এবং পাটের যে নকশা সেটা খুব সুন্দর হয়। পাটের দড়ি দিয়ে আপনি কিন্তু নিজের পছন্দ মতো জিনিস তৈরি করে আপনার ঘরটাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক সেরকমই একটা যদি জিনিস বানানো যায় যে একটা বাক্সের ওপর পাটের নকশা, এই যে পাটের নকশা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে জোগাড় করতে হবে পাটের দড়ি। আচ্ছা, ধরুন আপনার বাড়িতে একটা টিস্যু বক্স বানাতে হবে, কিন্তু টিস্যু বক্সটা এমনি রাখলে ভালো লাগবে না, আর সেই টিস্যু বক্সের মধ্যেই যদি একটু অন্য রকমভাবে ক্রিয়েটিভিটি করা যায় মানে পাটের নকশা দিয়ে, তাহলে কিন্তু সেই টিস্যু বক্সটা অন্যভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ টিস্যু পেপার ফুরিয়ে গেলেও কিন্তু সেই বাক্সটা না ফেলে দিয়ে আমরা রেখে দিতে পারি।

পাটের নকশাতো নানানভাবে ইউজ করা যায়, এবং হ্যান্ডক্রাফ্ট যেটা বা হস্তশিল্প সেখানেও কিন্তু পাট শিল্পের বেশ প্রচলন আছে। আমরা জুট ব্যাগ দেখি, আমরা জুটের নানান জিনিসপত্র দেখি, অনেক সময় আমরা খুব সুন্দর ঘর সাজাবার জিনিস দেখি, কিন্তু যেটা বলি এখন কিন্তু স্লিং ব্যাগ, বেল্ট এগুলো ভীষণভাবে ইন। আমরা কিন্তু এই যে জুট কখনো আমাদের স্টাইলে চলে আসবে সেটা কিন্তু খুব একটা ভাবিনি, কিন্তু এখন ভীষণভাবে ফ্যাশনে ইন। তাই জন্য আমার মনে হয় যে এই পাট শিল্প কিন্তু পুরনোর কথাও যেমন বলে, নতুনদেরকেও কিন্তু ভীষণভাবে স্বাগত করছে। রেডিও বাংলা নেই ডট কমে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, এবং কেমন লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর আশার সাথে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন আমরা হই হুল্লা আর তার সঙ্গে পাশাপাশি আমরা হয়তো বিভিন্ন রকমের উৎসবের মধ্যে দিয়ে মেতে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত আমরা খুঁজি, যে মুহূর্তটাই কিন্তু নিজের সঙ্গে একটুখানি সময় কাটানো। আর সেই সময়টাকে যদি আমি নিরিবিলি নাম দিই তাহলে ভুল কিছু নয়, কারণ যে কোনো কঠিন কাজ, যে কোনো সফল কাজ নিঃশব্দেই সম্ভব হয়। তার পরবর্তী যে সাফল্য আসে সেটার মধ্যে কিন্তু উল্লাস থাকে। তো আমাদের এই নিরিবিলি নিয়ে আমাদের এই এক ঘন্টার আজকের এই আড্ডায়, সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে নিরিবিলি দরকার। একটা মানুষ সারা দিন ধরে কাজ করছে, সেই কাজের মাঝে কোনো একটা সময় নিজের জন্য তাকে ভাবতে হয়, আর সেই নিজের জন্য ভাবাটাই কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে আগামীর রসদ। তাই আমাদের প্রত্যেকের নিরিবিলির খোঁজ কিন্তু পেতে হয়তো সারা দিন ধরে কেউ কাজ করছেন, হয়তো দূরে কোথাও গিয়ে পাঁচ ছ দিনের একদম নিশ্চিন্তে নিরালায় তিনি সময় কাটাতে চান, আর সেটাই তার কাছে পরম পাওয়া। সঙ্গে থাকুন আজকের এই নিরিবিলির আড্ডায়, আপনাদের সঙ্গে আর অনেক কিছু বলবো এবং হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলোর মধ্যে আমাদের বারবার ফিরে যাওয়া উচিত। হারিয়ে যাওয়া মুহূর্তের মধ্যে বারবার ফিরে যাওয়া মাথায় রাখবেন, কেন বললাম বলবো বিরতি থেকে ফিরে এসে। এখন গান।

ব্যাকটুবে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। শুনছেন গান মুসাফিরে, সঙ্গে আছি আমি সৌভিক। তো হারিয়ে যাওয়া এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদের কিছু মুহূর্তে ফিরিয়ে আনা উচিত সেই জায়গায়। হয়তো আপনি কখনো সিকিম ঘুরতে গেছেন এবং নিঃশব্দে নিরিবিলিতে এমন একটা জায়গা আপনি খুঁজে পেয়েছিলেন যে জায়গায় অনেকগুলো স্মৃতি আপনার জড়িয়ে আছে, অনেকগুলো ইতিহাস, অনেকগুলো মুহূর্ত আপনি সঞ্চয় করেছিলেন এবং সেগুলো হয়তো 10 বছর পরে যখন সেখানে গেছেন সেই সময়টা ভুলতে পারেননি, সেই মুহূর্তটা ভুলতে পারেননি। আমার বক্তব্য এখানেই, বিরতির আগে যেটা বলছিলাম যে হারিয়ে যাওয়া সেই সব জায়গাকে আবারও ফিরিয়ে আনা আর সেই জায়গায় আবারও গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা, হয়তো সেভাবে হবে না কিন্তু কোথাও একটা সেই গন্ধ বা সেই সুখ এক ঝলক হলেও অনুভব করবেন। হয়তো সেভাবে পাবেন না, হয়তো সেদিনের যে আনন্দ, যে উৎসব, যে নিরিবিলি আপনাকে অনেক বেশি স্বস্তি দিয়েছিল আজ কিন্তু অতটা নয়, কিন্তু তবুও কোথাও একটুখানি স্বস্তি আপনি পাবেন। তাই প্রত্যেকের জীবনে আমাদের নিরিবিলির একটা জায়গা বা আস্তানা খোঁজা খুব দরকার। এমন অনেক মানুষ আছেন জানেন যে হ্যাঁ রে, ও আড্ডা মারতে কোথায় গেল বলতো? এই যে কোথায় গেল বলতো, অনেকেই আছেন যারা সেই জায়গাটা জানেন। আরে জানি ও কোথায় যেতে পারে, যাক একটু ওর ঘুরে আসুক, মনটা ভালো হবে। এই যে কিছু কিছু জায়গা, কেউ হয়তো গঙ্গার পারে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসেন, দূরে গঙ্গার সেই উত্তাল ব্যাপারটা দেখতে ভালোবাসেন, কিংবা কেউ পাহাড়ের একটা কোণে যেখানে সে বছর দশেক আগে গেছিল বা বছর দুয়েক আগে গেছিল, কিংবা পুরীর সমুদ্র সেইখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে অনুভব করেন, অবশ্যই যায় সেই নিরিবিলিকে খুঁজে পায়। আরও অনেক কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

টুনচেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি, সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানে কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি? মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন? সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটা আরও বড় করে দেখা দিচ্ছে, আদবে তা নয়। আদবে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সবিকা, সঙ্গে আছেন আপনারা। তো প্রত্যেকটা প্রাণীও কিন্তু আত্মরক্ষার জন্য নিরিবিলি খুঁজে, আমাদের ক্ষেত্রেও সেই নিরিবিলিটা খুব কাজ করে। কখন? যখন আমরা হয়তো মনে করি যে কিছু সময় আমাদের চুপ থাকাটা খুব দরকার, তখনই আমরা কিন্তু এই নিজেদেরকে সেভ করার জন্য একটু নিরিবিলির আশ্রয় নিই, সেটাই হচ্ছে সঠিক জায়গা। কারণ সবসময় কথা বলতে নেই, কিছু সময় চুপ থাকতে হয়, আর সেই চুপটাই অনেকগুলো কথার উত্তর দিয়ে দেয়। পূর্ণিমার চাঁদের আলোয় ছাদের যেরকম একটা সুন্দর নিরিবিলির ছবি দেখা যায় বা দেখতে পাওয়া যায়, তো বেশি নিরিবিলি আবার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভয় পাই, আতঙ্কে ভুগি, হয়তো কোনো একটা হরর সিনেমা আমরা দেখলাম রাত্রে বসে, সেখানে হয়তো ঘরের মধ্যে থেকে বাইরে যেতে আমাদের ভয় করছে। মানে আমরা কিন্তু একটা সময় নিরিবিলির পছন্দ করতাম, কিন্তু হট করে সেই দিনের জন্য সেই নিরিবিলিটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, বরং ভয়ের কারণ, আতঙ্কের কারণ। নিরিবিলিরও একটা সময় আছে বা একটা দূরত্ব আছে, এর বেশি হয়ে গেলে বা এর বাইরে চলে গেলে তখন কিন্তু আমাদের অন্যরকমই ভাবতে হয়। তো যাই হোক, নিরিবিলি নিয়ে অনেক কিছুই আরও বাকি আছে, কিন্তু সময় যেহেতু শেষের দিকে বলবো, সঙ্গে থাকুন, উত্থাও যাবেন না, কয়েকটা গান শুনে নিয়ে চটপট আজকের এই আড্ডা শেষ করবো নিরিবিলির আরেকটা পার্ট দিয়ে। এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। তো দেখতে দেখতে আমাদের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো 4475039657 12 তে অবশ্যই জানান আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আমাদের অবশ্যই ইমেল করুন gm@radiobanglanet.com। ইতিমধ্যেই অনেকে করছেন এবং আমরা আপ্লুত, সত্যি আনন্দিত। তো যাই হোক, নিরিবিলির আড্ডার একদম শেষ দিকে আমরা যেহেতু সেটা এটা আর একটু এগিয়ে রেখে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের নিরিবিলির প্রয়োজন আছে, এবং এই নিরিবিলিকে পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ নয়। কারণ পজিটিভ দিকই কিন্তু একটা দিগন্ত খুলে দেয়, এবং যে কোনো নিস্তব্ধতা, যে কোনো নিজেকে একটু আড়াল সেভ করে রাখা, এই সব কিছুর নেপথ্যে কিন্তু একটা বড় লড়াই কাজ করে, আর সেটার জন্য আমাদের প্রত্যেকের নিরিবিলির দরকার হয়। হয়তো একটা সময় যখন আন্দোলন হতো, বা একটা সময় যখন স্বদেশী যুগে বা এদিকে, তখন তারা নিরিবিলি থেকে সেই জায়গাগুলোকে বেছে নিত যেখানে তাদের লড়াইয়ের আসল ঘাঁটি তৈরি হয়। তো যাই হোক, আবারও কোথাও না কোথাও এরকম ব্যাপারও হয় যে নিস্তব্ধে নিরিবিলিতেই কিন্তু লেখকদের কলম থেকে উপন্যাস, নানা রকমের গল্প, নানা রকমের কবিতা, এই সব কিছু সৃষ্টির মাধ্যমে বিকশিত হয়ে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের পথ চলা এবং আমরা একটু নিরিবিলির সন্ধান করা। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com এর সঙ্গে। শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আজকের জন্য টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ। আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে, এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত, তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ।

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোটরী আইকন অব দ্য সিস। আর সেই বিশালাকার জাহাজের গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা পপকর্নে গতকালও কথা বলেছি এই প্রমোটরী নিয়ে, কিন্তু এত বড় একটা জাহাজ আর তার বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে বিনোদনের ঠাসা, বিশাল সম্ভার, সবকিছু নিয়ে কথা বলা আমাদের গতকাল শেষ হয়নি। তাই আমাদের আড্ডাটা আজও জারি থাকবে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো আইকন অব দ্য সিস নিয়ে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরি আইকন অব দ্য সিস সম্প্রতি তার প্রথম যাত্রা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে। আর সেই প্রমোত্তরির গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আইকন অব দ্য সিস নিয়ে কথা বলছি, এই প্রমোত্তরিটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকাধীন। 2022 সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে শুরু হয় এর তৈরির কাজ। সেখান থেকেই হয়েছে তার ট্রায়াল রান, আর তারপর পরীক্ষামূলকভাবে কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে এই জাহাজটি। 2023 সালের শেষের দিকে আরেকবার ট্রায়াল রান হয়েছে। তারপর 450 জন বিশেষজ্ঞের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরেই জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই জাহাজটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। এমনই বিলাসবহুল জাহাজ এই আইকন অব দ্য সিস, তাকে নিয়ে আরো কথা আমরা জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মূল চক্ষুন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অব দ্য সিজ নিয়ে। সম্প্রতি এই জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেছে, আর এই যে জাহাজটি, এই প্রবর্তনীটি, তার যে যাত্রা পথ সেটা ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের এক একটি সফর করবে এই ক্রুজ শিপটি। আর এখানে রয়েছে বিনোদনের বিশাল সম্ভার, আর তার মধ্যে এই প্রবর্তনীতে রয়েছে থ্রিল আইল্যান্ড নামে বিশালাকার ওয়াটার পার্ক, রয়েছে সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকা, আর সরাসরি যাতে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় সেই জন্য রয়েছে রয়্যাল প্রমেনেড। এছাড়াও রয়েছে দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই প্রবর্তনী। এই প্রবর্তনীর গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরূপ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস, যা এতটাই বিশাল আকার যে তার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। সেই বিলাসবহুল প্রমোদতরী নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা প্রমোদতরীটির কথা বলছি, তা এতটাই বিনোদনের ঠাসা যে সেখানে কি নেই। এখানে রয়েছে সামনের দিকে জলপ্রপাত, 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে এই প্রমোদতরীতে। এখানে একাধিক ধরনের কেমিন রয়েছে আর সেখানে বারান্দাও রয়েছে 70%-এরও বেশি ঘরের সামনে। সেখানে দাঁড়িয়ে উপভোগ করা যাবে অন্তহীন সমুদ্রের নীল জলরাশি। আর যাত্রীদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে 50 জন সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানের শোয়ের। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই বৃহত্তম প্রমোদতরী আইকন অব দ্য সিস। তার গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের পর ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে, যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। এতটাই বিশাল আকার এই জাহাজ, আর সেখানে রয়েছে বিনোদনের বিপুল সম্ভার। আর সেই সবকিছু নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে গতকাল আর আজ আমরা এই প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে গল্প করতে করতে একেবারে যাকে বলে নীল আকাশের নিচে, সেই নীল সমুদ্রের মাঝে যেন আমরা ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দ নিয়েই আমরা শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষণ নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।